আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:58 19 সেকেন্ড, আজ শুক্রবার 1948 শকাব্দ, ভাদ্রব 20 দিন, 2026 সেপ্টেম্বর মাসের 11 তারিখ। বিশ্বমৈত্রী বিধায়ক প্রভু শ্রীজগন্নাথ আশিষ ভক্তি নিবেদন তথা অগণিত শ্রোতাবন্ধু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা সহ আরম্ভ করছু আজর প্রথম অধিবেশন কার্যক্রম। আমার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে, এফএম 100.3 মেগাহর্টজ এবং নিউজ অন এয়ার অ্যাপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র মাঙ্গলিক

শেষ হইলা ভক্তি সঙ্গীতের কার্যক্রম বন্দনা। কণ্ঠশিল্পী মানে রবিনারায়ণ দাস, শৈলভামা মহাপাত্র, শশাঙ্ক শেখর মহাপাত্র এবং কল্পনা পট্টনায়ক। শ্রোতাবন্ধু, এথর আসন্তু শুনিবা সংস্কার এবং চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন। উপস্থাপনা করেছেন ডক্টর শান্তনু কুমার রথ।

পরবর্তী কথাচিত্র ধর্মাত্মা। দ্বৈতকণ্ঠরে লতা মঙ্গেশকর এবং মহেন্দ্র কপুর। ইন্দিবরঙ্ক গীত রচনা, সঙ্গীত পরিচালনা কল্যাণজী আনন্দজী। কথাচিত্র ধর্মাত্মা।

लता मंगेशकर এবং মোহাম্মদ রফিঙ্কর দ্বৈত কণ্ঠে বর্তমান শুনন্তু কাইফি আজমিঙ্ক গীত রচনার সঙ্গীত পরিচালনা গোলাম আহমদ কথাচিত্র পাকিজা।

তরকারী অনাদিয় রূপ হরি ব্রহ্মাণ্ডকু রক্ষিবার নিমন্তে গো এই কলি যুগে জানো বুদ্ধ রূপে নারায়ণ এই কলি যুগে জানো বুদ্ধ রূপে নারায়ণ।

অরূপ ব্রহ্মকু ভাব পাই বজি মন্ত্রে থাব অরূপ ব্রহ্মকু ভাব পাই বজি মন্ত্রে থাব অনন্ত পথে রহিব নিশ্চিন্তে গো স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় কটিব।

শ্রোতাবন্ধু, আজ হেউছি সপ্তপুরী অমাবাস্যা অর্থাৎ ভাদ্রব অমাবাস্যা। আসন্তু জাণিবা আজি দিনরে মহাপ্রভু শ্রীজগন্নাথ মন্দিরে অনুসৃত পূজা পদ্ধতি এবং রীতিনীতি সম্পর্কে। ভাদ্রব অমাবাস্যা দিন শ্রীবিগ্রহ মানক অবকাশ নীতি সরিবা পরে তিনি বাড়ে বেশ হয়ে ছমূর্তি অলঙ্কার লাগিপূর্বক গোপাল বল্লভ ভোগ হয়ে থাকে। এপরে পোখরিয়া গম্ভীরের পাড়ি পড়ি টেরাবন্ধা হয়ে সকাল ধূপ সহ সাতপুরী ভোগতাড় রোষরু ঘণ্ট ছতা কাহি সহকারে তলুচ্ছ প্রধানী সেবক পটুয়ারে শ্রীছামুক আসতে। এঠার মুদিরস্থ প্রসাদ লাগি করা পরে পূজাপণ্ড মানে ষোড়শ উপচারে উক্ত ভোগ মনোহি করে থাকে। এপরে আলতি পড়া উত্তরে পূজাপণ্ডা পতিমহাপাত্র মুদিরস্থ সেবক তিনি বাড়ে বন্দাপন করে থাকে। পরে ভিতরে পাড়ি পড়ি অমাবাস্যা নারায়ণ মূর্তি আজ্ঞামাল পাই সাগর বিজয় হয়ে থাকে। এই দিন সন্ধ্যা ধূপ সরিবা পরে দক্ষিণঘর শ্রী মদন মোহন দেব সিংহাসনক বিজয় করে সেঠারে আজ্ঞামাল পাই নাটপা মন্দির বা নাটমণ্ডপ খট উপরে উপবেশন করে থাকে। এই সময় তাহলে ছামুড়ে কালিকাদেবী সাহি লোকে বস্ত্রহরণ প্রস্তাব বা লীলা করে থাকে। তৎপরে শীতলভোগ ও বন্দাপন পরে দক্ষিণ ঘরক বিজয় করতে।

শ্রোতাবন্ধু, আজি সেপ্টেম্বর মাস 11 তারিখ অর্থাৎ ভাদ্রব কৃষ্ণপক্ষ একাদশ দিন। এই এগার বা একাদশ সংখ্যাকে নেই জানিবা কিছু তত্ত্ব এবং তথ্য। একাদশ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাশ, জিহ্বা, চর্ম, বাক, পাণি, পাদ, পায়ু, উপস্থ এবং মন। একাদশ রুদ্র প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কুর্ম, কৃক্কল, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাত্মা। একাদশ রুদ্র পৌরাণিক অজ, একপাদ, আহির্ব্রত্ন, পিনাকী, অপরাজিত, ত্র্যম্বক, মহেশ্বর, কৃষাকপি, শম্ভু, হর এবং ঈশ্বর। একাদশ বিষ বিমলা দেবীকর বরদুর্গা, ভুবনেশ্বরী, নারায়ণী, বগলা, জয়দুর্গা, উগ্রতারা, মাতঙ্গিনী, দশভুজা, রাজরাজেশ্বরী, হরচণ্ডী এবং সিংহবাহিনী। একাদশ নৃত্য ওড়িশী নৃত্য পুরী এবং কটক, গোটিপুয় নাচ পুরী, সুয়াঙ্গ নাচ কটক, পালা নাচ পুরী নয়াগড়, রণপা নাচ খোর্ধা, কণ্ঢেই নাচ গঞ্জাম নয়াগড়, দাসকাঠিয়া নাচ গঞ্জাম, দণ্ড নাচ গঞ্জাম, দুয়ারী নাচ গঞ্জাম, সম্বলপুরী নাচ সম্বলপুর, ছৌ নাচ কলাহান্ডি। গান্ধী একাদশ ব্রত মহাত্মা গান্ধীকর নিয়ম, সত্য, অহিংসা, আস্তেয়, চোরি না করিবা, অস্পৃশ্যতা, অস্বাদ, সংযমতা, অভয়, অসংগ্রহ, অনাবশ্যক বস্তুপ্রীতি, ব্রহ্মচর্য, সত্যাগ্রহ, স্বদেশী এবং শরীরশ্রম।

না বোকড়া বাড়াই দেনি মারি পকাই দেবু আমি মদ মৌ সঙ্গে দেবু গে ভান যা সবু গে খাবে তুমি আলে মদ মৌ সঙ্গে ঠাটে খাইলা আহা ডমু পিলা পড়ি কাতা কইলা শুন মন দে তুই শুকালা টাঙ্গা গে না দেলে মামা বনি গেছি কি বি মুই টাগি কে নি

থাকরি বটকে কামি য এ পুনডা মালি দুই সারা গনে কুলু বুডু মারা পিটা হেলা নানা সাজা হেলা বাজা।

কন্ঠায় করি মদকে খায় তেরলা মদ খাই খাই দে ডোমু পিলা কিনা লোককে নন্দ্রা তেরলা সাওনি মুন্ডার গোটে গমাই কিনা বিচার কল ধান কাটবা লগে বাবু তেজনে তেরলা নাগে গানে শুনাবা না জবি হেই রলা কাইনি মান খদি গটে লুগা পিঁধি রলা শুনাবা না গে আগা দেখি টমু পিলা অন্তরলে তো জানি গালা মুন সে ডেঙ্গর আগা ধান ভিতরে ডমু হাঁদে তো পলাই গলা খান্ডা সঙ্গ স্তরে।

0: India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
1: Prime Minister Narendra Modi today said, while the threat of terrorism continues to evolve, India's resolve and opposition to terrorism in all its forms and manifestations remain unwavering. On the 25th anniversary of the horrific 9/11 terror attacks in the US, Mr. Modi in a social media post said, terrorism has claimed countless lives around the world. He said, as a victim of cross-border terrorism, India has been at the forefront of the fight against terrorism for several decades. Mr. Modi said India stands in solidarity with all efforts to combat the scourge of terrorism. The BJP today announced Debashish Sharma as its candidate for the by-election to the Nagaon Lok Sabha seat in Assam. His candidature was approved by the party's Central Election Committee. Polling will be held on the 6th of October, while counting of votes will take place on the 9th of October. Besides the Nagaon Lok Sabha by-election, five assembly seats will also go to polls on the 6th of October. India has crossed the significant milestone of 80 lakh human papillomavirus HPV vaccinations, marking another major step towards strengthening preventive healthcare and protecting against HPV infection and HPV-associated cancers. The Ministry of Health and Family Welfare said every vaccination brings India closer to a healthier and cancer-free future for its daughters. In the Junior Asia Cup hockey, the Indian men's team will take on Malaysia in the semi-final at Mo Tsi in China this afternoon at 2:15 p.m. IST. And with that, we end this news bulletin.
2: Akashvani Bhavanipatana, Ethera Asantasuniba Karchakramo, Chasar Katha.
3: আমার দেহপাক বনেহিকরি বড়ভাল লাগি আমি যেনতা 12 প্রকার ভিটামিন আর টনিক মানে খাইতিছু ঠিক সেনতা গছ মনকে বি হরমোন স্প্রে করা হেসি সেমনকর ফুল ফল সবু বনেহিকরি বড়ভাল লাগি আজিকালি তো ফুল ফল ধরবার লাগি ফুল ফল নেই ঝড়বার লাগি ফল বড় হেবার লাগি ফলকে বেশি দিন তো গছনে রখবার লাগি বিভিন্ন প্রকার হরমোন মানে গছে দিয়া যাচ্ছে সে ভিতর কেতেটা কৃত্রিম হরমোন মনকর না মনে হেলা নাপথালিন এসিটিক এসিড ক্লোরোফেনক্সি অ্যাসিটিক এসিড ইন্ডোল অ্যাসিটিক এসিড ইন্ডোল বিউটারিক এসিড আর 2-4 ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক এসিড হরমোন মনে বজারে অলগা অলগা না মিলসি যেনতাকি প্লানোফিক্স হরমোনোফিক্স সালমোন প্লানোভিটা বিপুল এগ্রোনো আর সেরাডিক্স তো এই হরমোন মনকে গোটে একর ফসল নে কি ফল বগিচানে থরে স্প্রে করবার লাগি পাখাপুখি 100 মিলিলিটর হরমোন দরকার হইতিছি হরমোন ব্যবহার কলা বেলকে বোতল উপর লেখা পড়ি করে দেবাকে পড়বা তার হিসাব নে নেদেলে সবু গড়বড় হিযিবা যেনতা প্লানোফিক্স হরমোনকে আমি কেন গছর লাগি কেতে লেখা দেমা সেই বিষয় নে জানমা লেম্বু কমলা ভলিয়া গছ মনকে ফল চনা এড়কি হিথিলা বেলকে থরে ই হরমোনকে 4.5 লিটর পান নে 2 মিলিলিটর হিসাব নে গুলি করে গছে আর ফল নে ছিটমা বেলে ফল ঝড়বারটা বন্ধ হিযিবা আম গছর ফল নেই ঝড়ি করি বড় বড় হেবার লাগি গোটে মিলিটর প্লানোফিক্স কে গোটে লিটর পান সনে গুলি করি ফল চনা এড়কি হইতিলা বেলকে থরে আর 15 দিন গলে আর থরে গছেনে দেমা সেনতা সপুরি আর পনস গছেনে ফুল আসবার লাগি ফল বড়াইবার লাগি আর ফল পাচবারটাকে দেরি করাবার লাগি বি ই হরমোনকে ব্যবহার করমা গছে ফুল ধরবার লাগি সপুরি গছ 40 পত্রিয়া হইতিলা বেলকে 50 মিলিলিটর প্লানোফিক্স প্যানকে গছর মজি কন্দানে ঢালি দেমা যদি 40টা পতর নু কম পতর হিছে বেলে ফুল ফল আইসি মাত্র ক ফল ছোট ছোট হেসি ফল মানে বড় বড় হেবার লাগি প্লানোফিক্স হরমোনকে 4.5 লিটর পান নে 10 মিলিলিটর হিসাব নে গুলি করি ফলকে উদা করদেমা আর ফল যদি ডেরি নে পাচু বলি চাহুছন বেলে ফল তুলবার 2 হপ্তা আগনু ফলকে ই হরমোন পান নে উদা করদেমা বেলে আর 10-15 দিন ডেরি নে ফলটা পাচবা অমতমড়া গছর ফল বড় বড় হেবার লাগি আর ফল নেই ঝড়বার লাগি গোটে লিটর পান নে 1 মিলিলিটর প্লানোফিক্স গুলি করে ছোট ছোট ফল আর ফুল মনকে স্প্রে করমা নড়িয়া কষি নেই ঝড়বার লাগি লিট্রেক পান নে 1 মিলিলিটর প্লানোফিক্সকে মিশাই করে

আকাশবাণী ভবানী পাটনা শুণন্তু প্রায়োজিত কার্যক্রম উদ্যোগ প্রোৎসাহন রেলগুড়ি প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র পরে পরে শুনবে ইংরাজী সংবাদ রেলগুড়ি প্রচার করিবু আকাশবাণী দিল্লি রু।

0: খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় অহমদ আলিঙ্ক সমেত বহু বিশ্ব নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামর প্রধানমন্ত্রী লে মিন হুঙ্ক মধ্য এই সম্মেলনে যোগদেবে। ব্রাজিলর বৈদেশিক ব্যাপার মন্ত্রী মাওরো ভিরা ও সাউদি আরবর বৈদেশিক মন্ত্রী প্রিন্স ফৈসাল বিন ফরাহ অল সাউদ নিজ নিজ দেশ লাগি এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবে। এতদ্ব্যতীত মৃত জাতিসংঘর মহাসচিব আন্টোনিও গুটেরেস, বিশ্ব স্বাস্থ্য সংগঠনর মহানির্দেশক ডক্টর টেড্রস আধানম ঘেব্রিয়েস এবং নূতন বিকাশ ব্যাঙ্কর অধ্যক্ষ ডিলমা রাওসেফঙ্ক সমেত অন্য কেতক আন্তর্জাতিক সংগঠনর মুখ্য মধ্য এই দুইদিনিয়া ব্রিক্স সম্মেলনে যোগদেবার কার্যসূচী রয়েছে। বৈঠক পরিপ্রেক্ষীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কহিছন্তি, বিভিন্ন প্রসঙ্গে সম্মেলনী অবসরের সদস্য রাষ্ট্রগুড়ি মধ্যে সকারাৎমক তথা অর্থপূর্ণ আলোচনা হব। বিশ্ব কল্যাণ দিগে এই বৈঠকর নির্যাস মার্গদর্শন করিব বলে প্রধানমন্ত্রী শ্রী মোদি আশা প্রকাশ করছন্তি। বৈঠক অবসরের আসন্তাকালে সমাবেশী বিশ্ব প্রশাসন এবং বহুপক্ষীয় সুদৃঢ়তা শীর্ষক এক অধিবেশন আয়োজিত হব। ব্রিক্স সদস্য রাষ্ট্রগুড়ির নেতৃমণ্ডলী ভারত মণ্ডপমঠারে আয়োজিত নবসৃজন প্রদর্শনীকে মধ্য প্রদর্শন করবে। শিখর সম্মেলনী অবসরের প্রধানমন্ত্রী শ্রী মোদি বিভিন্ন রাষ্ট্রর নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বৈঠকরে আলোচনা করবে। ব্রিক্স সদস্য রাষ্ট্রগুড়ির নেতামানে এক মিলিত চারারোপণ কার্যক্রমে যোগদেবে এবং এরপরে প্রধানমন্ত্রী শ্রী মোদি দ্বারা আয়োজিত নৈশভোজে যোগদেবার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কহিছন্তি, ব্রিক্স সদস্য রাষ্ট্রগুড়িক বিশ্ব নবসৃজন এবং সমাধানর গুরুত্বপূর্ণ কেন্দ্র ভাবে উভা হয়েছন্তি। নূয়াদিল্লির ভারত মণ্ডপমঠারে চালিথিবা ব্রিক্স বিজনেস ফোরম নেতৃমণ্ডলী অধিবেশনরে উদ্বোধন দেই শ্রী মোদি কহিছন্তি, ব্রিক্স সদস্য রাষ্ট্রগুড়িক বিশ্ব জনসংখ্যার 50%, জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যর 25% ঊর্ধ্ব প্রতিনিধিত্ব করুছন্তি। সে কহিছন্তি, এইসব বর্ষগুড়িকরে বিশ্বর জিডিপি অঢ়েই গুণ বৃদ্ধি পাইতাবেলে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুড়িকর মিলিত জিডিপি পরিমাণ প্রায় 4.5 গুণ বৃদ্ধি পাইছে। সে কহিছন্তি, ব্রিক্স সদস্য রাষ্ট্রর আর্থিক ক্ষমতা বিশ্ব অবশিষ্ট রাষ্ট্রগুড়িক তুলনায় পাখাপাখি 2 গুণ বৃদ্ধি পাইছে। প্রধানমন্ত্রী কহিছন্তি, বিশ্বরে অনিশ্চিততা পরিস্থিতি সত্ত্বে ভারত অভিবৃদ্ধি এবং স্থিরতা ক্ষেত্রে আস্থা বজায় রাখিছে।
1: আজ ব্রিক্স কে দেশ বিশ্ব কি 50% পপুলেশন, 40% জিডিপি আর 25% সে অধিক ট্রেড কো রিপ্রেজেন্ট করতে। ইতনা হি নাহি, ইন বর্ষো মে জহাঁ গ্লোবাল জিডিপি করিব 2.5 গুণা হুই হ্যায়, ওয়াহি ব্রিক্স দেশো কি কম্বাইন্ড জিডিপি করিব 4.5 গুণা হুই। ইয়ানি ব্রিক্স কি ইকোনমিক স্ট্রেংথ দুনিয়া কি তুলনা মে করিব 2 গুণী রফতার সে বড়ি হ্যায়। ব্রিক্স দেশ গ্লোবাল ইনোভেশন আর সলিউশনস কে লিয়ে মহত্বপূর্ণ সেন্টার্স ভি বন রহে হ্যায়।
0: আপন মানে সংবাদ শুনছন্তি আকাশবাণী রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুষ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ, দক্ষতা এবং জনসম্পর্ক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগ বৃদ্ধির সমীক্ষা করেছেন। নূয়াদিল্লিঠারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সম্বলিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রসঙ্গে মত বিনিময় করেছেন। উভয় পশ্চিম এশিয়া এবং ব্ল্যাক সি অঞ্চলে চালিথিবা বিবাদ সম্পর্কে আলোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এইসব বিবাদর কূটনৈতিক স্তরে আলোচনা দ্বারা সমাধান সম্ভবপর হয়ে বলে দোহরাই। ভারত শান্তি প্রতিষ্ঠা ক্ষেত্রে সহায়তা প্রদান লাগি সর্বদা প্রস্তুত অলি শ্রী মোদি কহিছন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় পক্ষ কুহাযাইছি, উভয় প্রধানমন্ত্রী শ্রী মোদি এবং রাষ্ট্রপতি শ্রী পুতিন রুষর আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইউনোপ্রোম ইন্ডিয়া স্বাগত করেছেন। ভারতের এই প্রদর্শনী প্রথম থর পাই চলিত মাস 9 তারিখর আরম্ভ হয়েছিল। উভয় দেশ মধ্যে বাণিজ্য এবং শিল্প সম্পর্ক বৃদ্ধি করা লাগি গুরুত্ব প্রদান করা। উভয় নেতা ইনোপ্রম ইন্ডিয়া প্রদর্শনী পরিদর্শন করে এবং অংশগ্রহণকারী মত বিনিময় করে দুই দেশ মধ্যে রণনৈতিক ভাগিদারিতা সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে উভয় নেতা সহমতি প্রকাশ করে। রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রুষ বার্ষিক সম্মেলনে যোগদেওয়া লাগি প্রধানমন্ত্রী রুষ যাব ଯିବାକୁ ନିମନ୍ତ୍ରଣ କରିଛନ୍ତି। ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ଶ୍ରୀ ମୋଦି ଇରାନ୍ ରାଷ୍ଟ୍ରପତି ମାସୁଦ୍ ପେଜେକ୍ସିଆନ୍ଙ୍କ ସହ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା କରିବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ରାଷ୍ଟ୍ରପତି ପେଜେକ୍ସିଆନ୍ ଆଜି ଅପରାହ୍ନରେ ନୂଆଦିଲ୍ଲୀରେ ପହଞ୍ଚିଛନ୍ତି। ପଶ୍ଚିମ ଏସିଆ ସଂଘର୍ଷ ପରିସ୍ଥିତିକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ

0: শুনলি রে ভে, যেনতা সুন্দরা বোজা গজা, তার সুকে গর্জি গলা ছনেক বৈঠক নে,
1: হই হই
0: ধন্যবাদ গুটে বি দু।
1: হই এতে সুন্দরা গানা বাজনা কলে আমার শিল্পী দাদা মানে তো হে কি সুন্দরা ধন্যবাদ গুটে ফুনি দু।
0: হই মাতরক আর গুটে কথা রে ভে, বিশেষজ্ঞ আজ্ঞা তো আইসছন, তাকর কথা ছনে চাল শুনু না।
2: শ্রোতা বন্ধু, আজি আমার বৈঠক নে ধান ফসলরে সমন্বিত পোক পরিচালনা করবার বিষয় নিয়ে আলোচনা করবার লাগি আজ্ঞা জনে আসিছন। বিশেষজ্ঞ আজ্ঞাঙ্কর না হেলা ডক্টর সন্দীপ কুমার নায়ক আজ্ঞা, সহযোগী অধ্যাপক কীটতত্ত্ব বিজ্ঞান কৃষি মহাবিদ্যালয় ভবানীপাটনার কাম করছেন। তো আজ্ঞা আপনকে আমার বৈঠককে স্বাগত আর জোহার।
3: ধন্যবাদ, জোহার।
2: তো আজ্ঞা আমার যে বিষয় আছে আজি ধান ফসলের সমন্বিত পোক পরিচালনা।
3: আজ্ঞা,
2: তো আজ্ঞা সমন্বিত পোক পরিচালনা বলে কানা আজ্ঞা?
3: আমার রাজ্য ওড়িশার ধানটা গোটে মুখ্য ফসল। এই ধান ফসলরে বিভিন্ন সময়রে বিভিন্ন প্রকার পোক লাগসন, আর সেমানে বহুত ক্ষতি করিতেছন। তো সেই পোক পরিচালনা করবার লাগি আমার উদ্দিষ্ট যেতে জনাশুনা পদ্ধতি গুড়া আছে, যেটাকে পারম্পরিক চাষ কুহত, যান্ত্রিক পদ্ধতি কুহত, ভৌতিক পদ্ধতি কুহত, জৈবিক পদ্ধতি কুহত, তো সেইগুড়াকে আমি একাঠি করি কেনতাকি আমি পোককে গোটে নির্দিষ্ট সীমা ভিতরে রখমা, যাহার দ্বারা কি আমার ফসলকে আমি সুরক্ষা দিয়ে পারমা, আর কম খরচারে অধিক অমল করে পারমা, সেইটাকে আমি কয়েছ সমন্বিত পোক পরিচালনা।
2: তো যা হোক আজ্ঞা, আপনার যেতকি বেলে কহিলেন যে সমন্বিত পোক পরিচালনা কানা সেই বিষয়ে যদি বুঝেলা বেলকে আপন গোটে কথা কলি যে পারম্পরিক যে পদ্ধতি আছে তাকে নিয়ে করি কেনতা করি আমি পরিচালনা করে পারমা যে আমার পোককে,
3: আজ্ঞা
2: সেই বিষয়ে যদি দুইপদ কই দিও।
3: পারম্পরিক চাষ পরিচালনা মানে হেলা আমি যে পুরোনা চাষী মানে ভাই মানে বহুত আগরু যে সবু পদ্ধতিরে সেমানে চাষ করি আসুছন ফসলর অমল বড়াবার লাগি, সেই পদ্ধতিকে আমি টিকে কেনতাই ঠিকরে করি পারমা, ঠিক সময়রে করি পারমা, সেই পদ্ধতিটা হেলা আমার পারম্পরিক চাষ পদ্ধতি, যেনটাকি আমি খরাটিয়া চাষ বহুত চাষী করুছন। যেতবে এপ্রিল মে মাসের বর্ষা টিকে হয়ে যাচ্ছে সেই সময়ের যদি আমি মাইটকে ভালভাবে গভরিয়া হয়েকি চাষ করেদমা, যে আমার মাইট ভিতরে পোক মানে থিবে, তাঙ্কর অন্ডা অবস্থা থিবা, শুক থিবা, কিংবা তাঙ্কর কুসা অবস্থায় থিবে, সেমানে মাটি উপরকে পলাই আবে, আর যে টাণ খরা থিবা এপ্রিল মে মাসে সেথিরে সেমানে মরি যাবে। তার সঙ্গে সঙ্গে যে পোক সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ঘাস বিরগরা রয়ে যাচ্ছে সেমানে বি আমার খরারে নষ্ট হয়ে যাবে। তারপরে আমার মাটিটা হালকা হওয়া, তারপরে সেথিরে আমার পানি ধরবার শক্তি বড়ি যা মাটির, সেগি চাষী ভাই মানে নিশ্চয় ভাবে খরাটিয়া চাষটা করুন। তার সঙ্গে সঙ্গে আমার যে হৃষ্টপুষ্ট পোক সহনশীল থাকা ধান কিসম আমি ব্যবহার যদি করমা সেথিরে আমার পোক কম লাগবে। তারপরে আমি মঞ্জি যেতবে বাছলা, তারপরে আমি তাকে বিশোধন করমা, বিশোধন করবার লাগি হলে আমাকে বহুত খরচাটা কমি যা, সেথিরে আমার সাধারণত ইমিডাক্লোপিড কিংবা আমার থায়োমিথাক্সম 5 ml রু 7 ml যদি আমার ধান মঞ্জিরে গোলাই দেমা, আও তাকে যদি আমি বুনমা বলে কান হবা, সে যে আমার মঞ্জিরে থিবা পোক মানে বি মরি যাবে, তারপরে যে মাটিরে থিবে পোক মানে বি যেহেতু ইথিরে বিষটা লাগিছে মঞ্জিরে সেমানে আও তাকে আক্রমণ করিনি পারন। তো প্রথম রু গছটা গোটে হৃষ্ট পৃষ্ট হয়েকি বড়লা, আও সেথিরে বেশি পিলা

মানিনী কথাচিত্রর পরবর্তী গীতটি। কণ্ঠশিল্পী হলে মোহাম্মদ আজিজ। নিজামক রচনাকে সঙ্গীতরে সজাইছেন রাধাকৃষ্ণ ভঞ্জ। গীতটি কামঠণা ভবানীপাটনা জেলা কলাহাঁড়ি অনুরোধকারী শ্রোতা হলে টি ভানুপ্রসাদ রায়।